কালতে দিলা ফান্ডা মাদ্রুম না চিজ ইয়াং তাক জুরো গালি গুরু সেকেন তারেস গাতা ই মিলু রুম বছে তেনে ইয়াং না ইয়াং দু থব জেস কাক্স পেনো মি মিলুস লুস পরিন তাং বসেস দে তেন গাতা লাখ সেস চিস সেনা তেন গাতা জাং পে ছক কাজুক সি না তেও গাতা গেন লাইয়ার গ্যাস কেচেস তা গান পে ছক তো সোল গান বা কাজুক সি গাতা সি চক সেনা ইয়ত তেও গাতা সি চক সে ছক সবা নাং তেন গাতা কাজুক সি না ছং মে গান খুরচুস দে তেন গাতা ইউলু লেনা কাজুক সি সোল গান পা না ইউ তেন স্পাং গোসেস মা খাকচান তেনে তা তুজ নয় পয়সুকি খাচ্ছেন যদি জিন

0: ইবো আকাশবাণী লে ইন কসাতে জেরাই ফুঞ্চক ওয়ংমোন আস নসুল সানজাত স্কুজাব সুবিন্দু অধিকারিস এদ্রিং নুপচক্স বেঙ্গলি লোনপুছিনমো সোমাতং গেলখাই বিজেপি লোনপুছিনমো তংপুইচুল্লা সঙ্গে উনা নামসা জাতেনক ভারতীয় জনতা পার্টিস নুপচক্স বেঙ্গলি নাঙা গুমাজিক রং জুং চুগা জাতেনক উনা নামসে সিজাত গো কলকাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কা চোস্তেনক শিলু নরেন্দ্র মোদি নংলুন অমিত শাহ বিজেপি চিপা নীতিন নবীন থেতে সুজুং লোনপু মংপুজিক তং এনডিএ জুংশুল ইয়োৎসে গেলখা গুনে লোনপুছেন মুগুন উনা নামসে সি জাতগুই নাঙা থুসা জাতে ইনক ইতুস গেলখা শিশকুং আর এন রবি স্কুজাবস অধিকারিয়া কোসা তং সঙ্গে উনা কালা জাতে নক
1: ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মত ভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্যতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের
0: শিলু নরেন্দ্র মোদি স্কুজাবস শুভেন্দু অধিকারী তং লোনসি নাঙা লেন্তিউৎখান লোনপু ছংমালা টাইসিস দলেক জুয়া জাতেনক শ্যাম জোয়ে পুলিশ ছোসনে খালসে ডিগ্রি কলেজিকা নাশা মুক্ত ভারত অভিয়ানী নংলোকা তুকজাস চান আর্জাস কুলচেসিকা গকজা তংচেসে মিগজি তংয়াম্পু হাগু তংচেসে ডিগ্রি মিজিক টালিক চুয়া জাতেনক লাদাখ সি নাঙা তুকজাস চান এরজাস রিক্স কোলখান গুনে টংসকা গিয়া সিনিউৎখান তং ইবো লাদাখ সিশিস গুনুষ পালচোর তং মিমাং সি খামজদে থা জিক্স নং ছিনমুজিক গুরিন ইয়োৎখান স্কুল শ্যাং স্কুল জাদিনজিক শিচুক সিনাঙার গিয়া সিনিয়োৎখান ই কালাস পো তং লুপস গান পাবো মেতখান চুচে সি ফিয়ার শিচুক সি মিমা সংমা থুসে কম্পাস পো গোসেস খাকচান গুরতি ইয়োৎখান স্কুল খালসে এস এইচ ও ইন্সপেক্টর জমিয়াং নামগ্যালিস শেদ সালতে নক ডিগ্রি মিসকাপস কলেজ ই লোপসি প্রফেসর সামিনা ইকবালিস শিচুক সিনাঙা জুনশিকেস গুন ই লোপস নে থাকিঙা বসছে সি খাক পু গাতং ছংমে কাপোক তে ইয়োতে নক তে ফিয়া ই থা ছংমে জুংডের লা ছাকলাস আজাদ গোসেস ইনক মলতে শেদ সালতে নক জ্ঞান ভারতম ডিগ্রি মিনং লোকা স্পেদীপ ডিসমা তং ইচ্ছার ইংপা গুনে থুজোচেসে খাক তংপি লাসির গুনে স্কুরলা খালসে এস ডি এম মোহাম্মদ শরীফ উসকুঙে নাঙা খালাচে নাঙা চোক্সপাজি চোক্সতে স্পেদীপ ডিসমে থু তংপি নংলোগা নংপে গুনপা ছিনমো খাগে নাঙা জিপচুত জাতে স্পেদীপ ডিসমা টংসমং জিগে থু ডুব থুপতে ইনক ই চোক্সপেস কাপ সাব ডিভিশনে টংপা সুসুইল দানিকা স্পেদীপ ডিসমা তং ইচ্ছার ইংপা ইউৎকান গুনে স্কুরলা চাজিব জাতে থুজোচেসে ফিয়া চাজিব জাতখান সুমাং ইসুর সাঙা নুব্রের জংসপুন মুকুল বেনিওয়ালিস হোটেল এসোসিয়েশনে থুসমিগুনিয়াম্পো জং এনাস কোরিয়াং লাস খাক তং জানিয়াং জং তং ডেলিয়ত ইয়ারগাসি দনসান সুসু স্কুল্লা সুন্দর জাতেনক সোকসপেস কাপস লোকসুক সি জাবস্তক কোরিয়াং সিলদানি জু স্কেলডেন তং ট্রান্স শিপমেন্ট চার্জেস খিমসা সোসু আেজেসি ছিরকা বেস ক্যাম্পিকা জাবস্তক তং ফাইন ফায়ার এন্ড সেফটি অ্যারেঞ্জমেন্ট গুনে স্কোরলা টুসদুর জাতেনক থুসমি গুনে স্কোরিয়াংসি খাকুর পাগুন তং নুব্রা ডেভেলপমেন্ট অথরিটি থাংসপোতাংপোলা সিরেনাঙা খ্যুঙ্গুস ইয়ৎখান বেকা শেদ সালতেনক ই তুস জংসপুনিস জং এনাঙা লোকসুক সি জাবস্তক জোকস লেমো চোচেস তং নাম ছুকপা নুব্রে ফিয়া গ্রিড কানেক্টিভিটি ও সির নাংজিন মিটুক তেতে ছুকপা নুব্রার জং এনাঙা হোটেল তং জন সোনাস গুনলা সোলার সাবসিডি রোকস থোপ যুগচে সিফিয়া স্পাসপে জাচে সিকা লোথুন শিকোতেনক ইতুস নুব্রের জংসপুনিস জং এনাঙা স্থানজি চান তং খরিউক তং থুনপে থোকনে ইয়ারগ্যাস তং চে সিফিয়া ডেলিয়ত ছংমালা জংসুল পা তং ইয়াম্পু রোকসডেল বোর্ড তে ছাগলা জাচেসলা শুকস গেবা জাতেনক।

0: ইবো আকাশ ফানিলে ইন কাসতং ইজরং এ সেতান টাশিনে রনাসুল সানাজাত লির জংসপন রমিল সিং তং চাংথাং এ রজংসপন নীতিশ রাজোরিয়া গুন লাদাখ সি শের শোক সি সচাম সি গামিউল চুমুরি জিসকর দাতেন ই তুস ওর জংসপন গুনেজ চুমুর গামিউল বো সচাম সি গামিউল জিক ইনচেস মাসাত ই গামিউলি নাঙা সঙ্গান সঙ্গন মে রেব লুক্রোলি মিছে ফুটতং স্কুন মিয়াম স্কং ফেল খান ইসকর লাস্ট জাদেন জিক গামিউলি কালাস তোরসা গুনলা সানা জাতেন খালাচে এরজনা গিয়ান বারাতাম ডিগ্রি নংলোকা সঙ্গান সঙ্গনমে সুংছুস তং দেবজি হিংপাগুনে সুংসিউব জাচে সির দুলিনিয়ত খান গুনে স্কোর লাস কেজিব জাচে লা এস ডি এম মোহাম্মদ শরীফ ইউজুক সঙ্গা সসপা জি বোদা জাতেন সসপে নাঙা থুজমি গুনিস খালাচে এরজনা খাক সোসে নাঙা মেনুস্ক্রিপ্ট ইয়ংনা দেবজি হিংপাগুনি থো জাত খান তং খাক তংপে নাঙা শ্যাম জং সে গনপা ছেনমগুনি নাঙা ইয়ত খানি দেবজি হিংপাগুনি থো জাত সারতেন খান স্কোর লা সাদা জাতেন ইনা তুজলা আর্জনা লাকলুসি মেনুস্ক্রিপ্ট গুনি থো জাচিজলা জিপচুত জাত খানি থুজমি নিশুর চাঙা স্কোয়া জাতেন সসপেনাঙা লাদাখ উইজুং হাজদে শিরিক লোবজে টুংসি জন বা সেবং পালজুর খালাচে জেডিও নাওয়াং নামগেল জ্ঞান বারাতামি খাকুরপা ডক্টর স্তানজিন মেঙ্গুর তং গিরগান গুন জুকসে পেঞ্জুরোক সঙ্গিয়া চমদান দাসি রিংসে রিম্পোচে জালকাতং রেলতে ইজান ডিগ্রিম গুনি খাকচিকে চুল্লা লাদাখ ইয়ং সি গোম্পা ছৌদি ছোসনি উজুং আজদে তং জুংডেলা চকলামসার ধর্মা সেন্টারিকা দ্রিং স্কেবজে থুকসাজ রিম্পোচে ছোগে উজুক সিনাঙা লাদাখ সিনাঙা দাস মাউস তং তালতে নং পে স্কোরলা ডোলিং জিক এনসক সাজাতেন সসপেনাঙা উজুং আজদে টুং ছেনমো আশিস কুন্দ্রা লাসখাক সোসে পনবগুন গনখাক সোসে গেদুন গুন খাজবাং গুন লপ্টা সোসে লপটু গুনতং তালদান মিমাংস মাংপোজিক এজাদম স্কিওতেন ইতুজ সরসো স্কেবজে থুকসা জিম্পোচে চৌক সুংশা চ্যালেঞ্জিক লাদাখ সি শেরিক সুংসিওতং ইয়ারগেস কংপেলি থৌকা জিংশেক তাম্বা লামা স্কেশেন তাম্বা গুনতং খাজবাং মেসপো গুনিস জেপসক সুমিত ইজুয়াদ খান গুন ইয়াং নে ইয়াং টান গোসেস খাকচান ইন খান স্কোরলা সুমা জাজ
1: when me is that such a left is a game so come and that telling me man jet charole and pitch for the tomba aba machine no telling me jump for some for the united is that jump for abi me is that in no way ni cha ra man jet so se jana so se that in man abi me me that in yang le yang jan go is pet din na shin na ta ta sa na ma ru ji ku is that in the net the na shin as for chi ma ta shin the bonus operator na ta to ta ta sa pia chana na ta ko ji skyo de yete no te so me pia ma ta yang ne yang to ti ko ni cha la sa su cha ta tu man na ti ka dekhar mata chhe shik chongse sta dekhar mata spera party ko system man pala mana khat to te mata chhe jata yin pe yin mon ko ses ko ma khat chhe no
0: ina tuzla khanchen chawang rigjinis riya jat khani gonsum lastot pa rangshar melong jukani devji gans pela jate no শ্যাম রজংয়ে পুলিশ লাসকুংসে ছোকনে খালাচে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সিনাঙা ড্রাগস তাং জান রা জি চে সি রিক্স কুনি সিংসঙ্গান গুনি স্কোরলা হাগোস পেলচে সি ডিগ্রিম জি টাডিক জাতেন ইতুস খালাচে এস এইচ ও জেমিয়াং নামগ্যালিস ইউজং সিনাঙা ব্রাউন সুগার হিরোইন চারাস তাং এল এস ডি চোকসি ড্রাগস সি রিক্স না চোকসি কলিনিয়োচিস ফেজাস্তে মিমাংস কুন তাং মিক্সালি জুনু পোমো গুনি খামজদে কাই খ্যাত গানপা লেবিনিয়ত খান গুনি স্কোরলা সাদা জাতেন ইনা তুজলা কলি শিলোপচি সামিনা ইকবাল তং জানডেলত খাকুর পাগুনিস জুনু লপ্টু গুনলা ড্রাগস সিংগান গুনে থাকলে জুকশেস তং ই তরসে সেলতাস ফিংচেসলা চিচক সি মিমাং সামে রোগজেল তং ইয়ামপো ছালাজা চেলা এসে ছালা জাতেন মাকমি ফায়ার এন্ড ফিউরি চকসনে অপারেশন সাত বাবনা ডিগ্রি মিনাংলোগা ট্রান্স সিঙ্গেলাল জং সি কমিউল সোসে মিমাংস গুনলা হোম সোলার লাইট কিটস সুমগিয়া ইংশুর চাঙা তং গমিউল সোসে নাঙা সোলার স্ট্রিট লাইট টুকচু রারুক সারা জাতেন সারপেলিগে নাংজেন লাদাখ নাং পে চৌদি থিপা ছিরিং দর্জে লাকলুক ইজুয়া ফুলকান বেলদানিকা ই ছারজি রিগুতে লিংশেত সানা সি গমিউল সোসে মিমাং সুমগিয়া লাক জামা ইমে শুকসিকা ই লকদি জেপস্তক সি চালাক গুন সালা জাতেন জাত গুই স্কাপস ফায়ার ইন ফিউরি জিও সি গনপে গেদুন তং গমিউল সোসে খান্তক লেন খান মিমাংস কুনে জুকসেট পেঞ্জুরোক লি লন্টিন কাং আর গিউতে লাদাখ সি নাসুল গুন স্নাতক চুচত ওর গু হিমে চুচত নিজ তাংস্কার মা সাপচু মা ফিতক চুচত স্নাতং ফিতক চুচত রদুন তাংস্কার মা চঙা গুনিকা সঞ্চেজ লাফুলিন জিক তানক মিমাংস কুনিস লাদাখ সি নাসুল গুন ফেসবুক ইউটিউব তাং এক্স কুনিকাং এ আই আর নিউজ লে রিগিউতে হং সান তুপচে জিওতেনক আকাশ ফানি লেনি তাহ নাচুল থন

0: Sham Rajong Police Laskung Se Chok Ne Khalache Government Degree College Chinanga Drugs Tang Jan Razi Chi Si Risk Kuni Singosan Kuni Score La Hagos Pelche Se Degree Mjik Atalik Zatenok Itus Khalache SHO Jamyang Namgyal Is Yuljong Sinanga Brown Sugar Heroin Charas Tang LSD Chok Se Drugs Se Risk Na Chok Se Kuali Nyo Chis Pejaste Mimans Kun Tang Shmiksali Junu Pomo Kuni Ka Khyat Ngan Pa Leben Yot Khani Score La Shara Zatenok Ina Tuzla Kolishi Lopchi Samina Ekbal Tang Jan Delot Khakur Pagunis Junu Lopto Gunla Drug Sir Shnyozngan Gunne Thakringa Yukshis Tang Yi Tornse Selta Spingche La Architok Simimang Sangme Rogdel Nyampo Chalat Zache La Shet Salazate Nok Shmakmi Fire and Fury Choks Ne Operation Sadbab Ne Degrimi Nang Loga Trans Singe La Jonsi Gamil Sose Mimang Skunla Home Solar Light Kits Sumgyang Ishut Sangatang Gamil Sose Nanga Solar Street Light Tukchu Raruk Salazateno Sarpel Egenangshin Ladakh Nangpet Sokdi Tipa Tsring Dorje Lakrugis Jua Pulkan Bel Danika E. Charger Gute Lingshit Sanase Gamil Sose Mimans Sumgya Lakzama Nime Shukseka E. Lokodi Japstok Si Chalagun Salazateno Zadguis Cups Fire and Fury GOC Gonpe Gedun Tang Gamil Sose Pantos Lenkan Mimanskun Ishukset Penjurok Bharatiya Janata Party Goskyung Subendu Adhikaris Nupchok Bengali Lhonpo Chinmo Soma Gyurtenok Gelkha Gananga Rangwa Hartingni BJP Jungshul Tangpurang Yongstenok Kolkata Brigade Parade Garaunika Dring Zatko Jigi Tadik Zate Gelkha Gai Governor RN Ravis Khonga Lhonpo Chinme Kosatang Sangwe Una Kala Zatenok
1: Subendu Adhikari Ishwarer name shopot koritechi je bidhi dara sthapito Bharater Shongbidhaner proti ami okritrim nishtha o anugotto poshon koribo ami Bharater sarbhoumotto o akhondota rokkha koribo Poshchimbongo rajyer Mukhyamantri Dupe amar kortobbo somuho nishthapurbok ebong bibek sommoto bhabe nirbaho koribo ebong bhoy ba pokkhopat priti ba biddesh rohito hoiya সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ের যথাযথ নির্বাহের জন্য যে রূপ আবশ্যক হইতে পারে তদ্যতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না
0: Zadgui Scarp Silon Narendra Modi, Nanglon Amit Shah Tang Shungske Lonpo, Rajna Singh Tete, Sojung Lonpo Guntang, Rigelka Sose, Lonpo Chinmo, Mangpojik Ijazomskate Pinjurok Le Luntin Kang Gute Ladakh Se, Natsul Guns Katoko Chusot or Gu, Nimichusot Nistans Karma Hapchunga, Pitoko Chusot Hatang, Pitoko Chusot or Duntans Karma Chongunika, Sanchez La Plinjitano, Imans Kunis Ladakh Se, Natsul Gun, Facebook, YouTube Tang X Kunikang, AIR News, Le Yutang Santupchezotenok. Singjukpegar Nasul Khakchagun ngejer ngiyang lanchikal dapste sanazat Ladakh se rzong so se rzong spon gunis rangrang rzong gamil so se zikskor zate sarjang yergya silla sir gunni zikstok zat lena zatenok mimangs gunir kalas tonsta gunna sanazatenok Gyagari jang khak kuntang soks la le thimkung si kyang skor inangang diring national lok adalat tadik zate ildom shaks jibgya sumchu sobji ka thakchat gun salazatenok Yang Nupchos Bengali Nanga, Yagari Rangwa Hastingne during the Parla Tangpo Rang BJP Jungshul Gozok Song Senok Akash Vani Leni Tahash Nasultan Kasatangi Jirang is Delcha Sanazat